0: साल नई उम्मीदें, नए गाने, नए सपने, नई बातें नए साल पर, सब कुछ नया सिर्फ रेडियो नायरा पर।
1: প্রতি সপ্তাহে বাজারের বিল দেখে আঁতকে উঠছেন তো? গ্যাসের এত দাম বেড়েছে যে ট্রাভেল কমিয়ে দিতে হয়েছে। আর আমরা ইরানের সাথে যুদ্ধে জড়াচ্ছি বা কেন বলতে পারবেন? সাধারণ মানুষের সবকিছু তছনছ করে দিয়ে ট্রাম্প শুধু নিজের আর তার বিলিয়নের বন্ধুদের টাকা ঢেলে যাচ্ছে। আসুন এই নভেম্বরে সব ডেমোক্র্যাটদের ভোট দিই, যাতে এমন একটা কংগ্রেস পাই যারা অন্তত নিজের কাজটা করবে। নভেম্বর মাসে ডেমোক্র্যাটদের ভোট দিতে কিন্তু ভুলবেন না।
2: Paid for by Desi Blue. Desi Blue.
3: What if feeling better started with restoring your inner balance? Stress, emotional heaviness, low energy. Sometimes your body and mind are simply asking you to pause, reset, and recharge. Discover Pranic Healing, a practical non-touch practice that works with life force to support greater calm, clarity, energy, and well-being. Experience it first at a free Twin Hearts meditation and healing session every Thursday at 7 p.m. Ready to go deeper? Join the beginner-friendly Level 1 Basic Pranic Healing class, September 26th and 27th in Kerry, or October 3rd and 4th in the Charlotte area. Tuition is $495. Pranic Healing complements professional care. Register at pranichealingnorthcarolina.com or call 252-410-2268. Pranic Healing North Carolina. Restore your energy, restore your balance.
4: Do you desire for contemporary and classic jewelry designs to fit every occasion? Khanna and Sons Jewelers has you covered for all your jewelry needs. We craft the purest 22 karat gold and 18 karat dazzling diamonds jewelry with top quality and finish. We offer best value in jewelry along with top craftsmanship and fair making charges. Gold buyback, easy 12 months interest free financing available. Come see us for all your jewelry needs at Khanna and Sons Jewelers in Cary, North Carolina, or call us.
5: Achha, suno, you're coming for Tanishq's Raleigh Trunk Show, na?
6: Kab?
5: Arey, I told you last week. It's on October 17th and 18th at Courtyard by Marriott Raleigh Cary, 1008 Parkside Main Street, Cary, North Carolina 27519, from 11 a.m. to 7:30 p.m. We had planned to get dinner also after.
6: Oh, I've already scheduled a flight meeting on the 17th.
5: ठीक है, संडे देन। What better way to spend the weekend than shopping for diamonds?
7: आप सुन रहे हैं ना? Tata product. 101.9 FM, 99.9 FM, SD 44 1090 AM. पक्का देसी, पक्का लोकल.